0: সাধক দেরিতে গ্রেফতারে কিন্তু আরো পাওয়া যায় মিস্টার লোকাল করেছে সুপারস্টারিলা একটু করে অনুরূপ করেছে মিশে বিজয়ী তার জীবনে চাকরি বেকার করে পাওয়া যায় আগে হেরা কাটুনি তবে হেরা আগে
1: আগে হেরা করেছে মানে বুঝতে পারলো
0: সুযোগ পাওয়া যায়